আমি বিদে নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে, হয়তো আরেকটি গান শোনাতে পারবো, তো আমার একটি সময় নেই, কিন্তু আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন আপনাদের সবাইকে আবার আমাদের অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি অবশ্যই রাত 10টার সময় রয়েছি, কাজেই শুনবেন, আশা রাখি। এবং তাছাড়া আগামীকাল রবিবার আমি আপনাদের সাথে আবার হাজির হব লাইভ অনুষ্ঠান নিয়ে, কাজে অনুষ্ঠান শুনতে থাকুন। এবং যারা এশিয়ান রেডিও লাইভ থেকে শুনছেন আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যারা শুনছেন আমাদের অনুষ্ঠান শোনার জন্য। এবং যেটা কিছুক্ষণ আগেই আকিসীমা কাউসার বলেছেন যে আপনাদের সেই অনুষ্ঠানের লিঙ্ক সবাইকে শেয়ার করে থাকে, আপনারাও করবেন সেটাই আমি আশা রাখছি। এবং আকিসীমা কাউসারের কথাই নিয়ে আসি, উনি বলেছেন যে একদিন আমাদেরকে গান শুনিয়ে দিবেন। এবং তাছাড়া আপনি বলেছেন আমার রান্না শেষ করলাম, এখন আপনার সাথে বলতে বলতে সবজি কেটে ভাজি করলাম, তার মানে আমার সাথে দুটো কাজ কেমন করে করেন সেটাই আর একটা কথা, তাই না? একদিকে সেই সবজি রান্না করছেন আর একদিকে আমার সাথে কথা বলছেন। যাই হোক, আজকে আর নয়, আগামীতে আপনাদের সাথে আলোচনা করব। আজকের মতো বিদায়।